শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আজকের আসরের একটি বড় অংশ জুড়ে থাকবে জাপানে গড়ে তোলা সাংস্কৃতিক সংগঠন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান পরিবেশিত রবীন্দ্র নজরুল লালন স্মরণে সঙ্গীতানুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন। এছাড়া শুনবেন কিছু ফেসবুক কমেন্ট। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রতিবেদনটি দিয়েই আরম্ভ হোক আজকের পরিবেশনা।
1: গত 19 জুলাই রবিবার জাপানে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান সাইতামা জেলার সোকা শহরে রনলা শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। বাংলার 3 শ্রেষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং লালন শাহের গানের উপর ভিত্তি করে অনুষ্ঠানটি সাজানো হয়। এই অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত ছিলাম। আজ আপনাদের কাছে সেই দিনের অভিজ্ঞতার গল্প তুলে ধরব।

0: নজরুল এবং লালন শাহের গানের ফিউশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। এরপর প্রথমে রবীন্দ্র, তারপর নজরুল এবং সব শেষে লালনের গান পরিবেশন করা হয়। জাপানে বসবাসরত বাংলাদেশী আর শিল্পী কলাকুশলীদের সমাবেশে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ যেন রবীন্দ্র নজরুল লালন উৎসবে পরিণত হয়। রনলা আয়োজনের উদ্যোক্তা উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান ঠিক কী ধরনের সংগঠন, এ সম্পর্কে আরও জানতে এবং আজকের আয়োজন নিয়ে তাদের মতামত শুনতে আমরা সংগঠনটির দুইজন প্রতিনিধির সাথে কথা বলেছি।
1: আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আমরা উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান 1988 সালের নভেম্বরের 11 তারিখে এই সংগঠন আত্মপ্রকাশ করে। এখন আমরা বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে জাপানে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে এবং পাশাপাশি জাপানিদের মাঝে আমরা এটা ছড়াবার চেষ্টা করছি। বিশেষ করে বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে আমরা অনুষ্ঠান করে থাকি। রনলা আমাদের প্রায় 25 বছর হলো। আগে আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তী করতাম বা স্পেশালি লালনের আলাদাভাবে করতাম, তো ভাবলাম যে এটাকে যদি একই প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় তাহলে ভালো হয়। একই অনুষ্ঠানের ভিতরে রবীন্দ্র নজরুল এবং লালন তিন দার্শনিকের গানেই তারা উপভোগ করতে পারবে, সেই চিন্তা থেকে আমরা আসলে এই নামকরণ করে রনলা শুরু করি।
2: আমি উত্তরণের সদস্য নিয়াজ আহমেদ জুয়েল। উত্তরণ সবসময় বাংলাদেশের সংস্কৃতিকে লালন করি। সেই বাংলাদেশের সংস্কৃতিকে লালন করতে গেলে দেখা যায় যে আমাদের এই প্রধান যে তিন মহারথী রবীন্দ্রনাথ, নজরুল এবং লালন, অর্থাৎ রবীন্দ্র, নজরুল এবং লালনকে ধারণ করতে পারলে আমরা মনে করি যে সেই জিনিসটা হবে যে আমাদের যে আগের প্রজন্ম যে সাহিত্যের চর্চাটা করে গেছেন সেই সাহিত্যটা আরও মজবুত হবে। আমরা লোক সংখ্যা যাই হোক না কেন, দুজন হোক পাঁচজন হোক, গুরুত্বটা কত বড়, আমরা সেই গুরুত্বটা দেখানোর জন্য এটা প্রতি বছর করে যাচ্ছি। এবং করোনাকালীন সময়েও আমরা যেটি করেছি যে আমরা অনলাইন ভিত্তিক করেছি যেন এর গুরুত্ব কোনো অংশেই না কমে।
0: উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের সদস্যদের মধ্যে একজন জাপানি নারী হলেন এন্দো চিজুরু। তিনি একতারা বাজিয়ে থাকেন। আমরা চিজুরু সানকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে তিনি উত্তরণে যোগ দিলেন এবং একতারা বাদনে উৎসাহী হলেন, আর বিশেষ করে রনলা আয়োজনকে তিনি কতটুকু উপভোগ করেন।
3: 主人がこのウトロのメンバーで毎週日曜日に練習があって、そちらに行ってしまうものですから、やっぱり寂しいんで、私も練習に。 আমার স্বামী উত্তরণের একজন সদস্য। প্রতি রবিবার তিনি যখন অনুশীলনে যেতেন তখন আমি একাকী বোধ করতাম, তাই আমিও অনুশীলনে যাওয়া শুরু করলাম। তবে শুধু দাঁড়িয়ে অনুশীলন দেখাটা খুব একটা উপভোগ্য ছিল না, আর আমি নিজেও কিছু একটা করতে চেয়েছিলাম। একতারাটা বেশ সহজ মনে হলো, তাই ভাবলাম একবার চেষ্টা করেই দেখি। একতারা বাজানো আসলে বেশ কঠিন। শুরুতে যখন কোনো একটা সুর তুলতে পারতাম তখন খুব ভালো লাগত। উত্তরণ বছরে তিনটি বড় অনুষ্ঠানের আয়োজন করে, যার মধ্যে রনলাও অন্তর্ভুক্ত। বিশেষ করে রনলা আমার খুব ভালো লাগে, কারণ এতে লালনের গান পরিবেশন করা হয় এবং এসব গানে একতারার ব্যাপক ব্যবহার থাকে। রনলা আয়োজনের পরিবেশটাও আমার দারুণ পছন্দ। সবাই মিলে গোল হয়ে বসা এবং আনন্দঘন সময় কাটানো, তাই এবছরও এতে অংশ নিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।
0: শুনছিলেন রনলা আয়োজনের পরিবেশনার ঢং নিয়ে এন্দো চিজুরু সানের মন্তব্য। সত্যি বলতে মঞ্চে বসে বাদ্যযন্ত্র না বাজিয়ে বরং শ্রোতা দর্শকদের সাথে একই সমতলে বসে বিনোদন পরিবেশনার এই বিষয়টি আমাকেও বেশ অবাক করেছে। তাই এ বিষয়ে উত্তরণ সদস্য ববিতা পোদ্দারের কাছে আরও খানিকটা জানতে চাই তার পরিবেশনা সম্পর্কেও।
4: আমি ববিতা পোদ্দার উত্তরণ কালচার গ্রুপ থেকে বলছি। আজকে আমাদের রনলা অনুষ্ঠান ছিল। আমরা এই অনুষ্ঠানটা মানে খুব ছোট পরিবেশে সুন্দরভাবে করার চেষ্টা করি আর কি। সব অনুষ্ঠানই স্টেজে করা হয় আর রনলরা আমরা মাটিতে বসে আমাদের কাছাকাছি অডিয়েন্সকে

নিয়ে অনুষ্ঠানটা করি। এই জন্য আমরা এইভাবে আমাদের স্টেজটা সাজাই, যারা মাটির মানুষ মানে আমরা সবাই যাতে আমাদের কাছাকাছি বসে এই গানটা উপভোগ করতে পারি। তা আমি যে এই গানটা করেছি এটা হচ্ছে মরবি না ওঠে কোন সুরে বাজে, গানটা আমার খুব ফেভারিট গান এবং এই গানটা সবার কাছে খুব পরিচিত গান, সবাই এটা গানটা পছন্দ করে, সেই জন্য আমার আজকে গানটা করা।

0: জাপান প্রবাসী বাংলাদেশীদের মাঝে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাম্বি বাবলি আজকের আসরে অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেছেন। তার কাছে জানতে চেয়েছি উত্তরণের এই আয়োজনে এসে সঙ্গীত পরিবেশন করে কেমন লেগেছে।
1: আমি সত্যি খুব খুশি এবং আনন্দিত হয়েছি যে উত্তরণ কালচারাল গ্রুপ যখন আমাকে ইনভাইট করেছে এখানে আসার জন্য। এই চর্চাটা তারা যে এখন এত কন্টিনিউ করছে এটা আমার সত্যি কথা খুব ভালো লেগেছে, যে তারা একসাথে তিনটা গুরুকে সমানভাবে যে মানে ভালোবাসা দিয়ে যে তাদের মানে ধারা অব্যাহত রেখেছে। প্রত্যেকটা মানে পর্বই খুব অসাধারণ ছিল এবং যেহেতু আমি সবসময় গুরুদেবকে লালন করি তার সাথে অবশ্যই লালনের একটা খুব ভালো সামঞ্জস্য, সব কিছু মিলে যে উত্তরণ একটা এত সুন্দর আয়োজন করেছে আমি তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই।

0: শুনছিলেন শাম্মী বাবরির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত যখন পর্বে নামোর পায়ের চিহ্ন এই বাটে। অনুষ্ঠানের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আয়োজন স্থল ছিল প্রাণবন্ত। লোকজন পরিবেশনা উপভোগ করেছেন একেবারে শিল্পী কলাকুশলীদের সান্নিধ্যে বসে। কেউ মনোযোগ দিয়ে গান শুনেছেন, কেউ বা আবার সুরের তালে মুগ্ধ হয়েছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন দর্শনার্থীর কাছে আমরা জানতে চাই এই অনুষ্ঠান কতটুকু উপভোগ করেছেন।
1: আমার নাম কাজী ইহসানুল হক, জাপানে অনেক দিন। উত্তরণকে প্রাণভরা অভিনন্দন জানাচ্ছি আজকে, কারণ রবীন্দ্রনাথ, নজরুল এবং লালনকে নিয়ে যে এনাদের এই অনুষ্ঠানটি গত 25 বছর ধরে করছে, এই একটা বিশাল অনুষ্ঠান। বাংলার সংস্কৃতি ধারণ করার জন্যে এই তিনজন লেখকের ভূমিকা, কবির ভূমিকা কম নয়। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, জাপানে অনেক প্রোগ্রাম হয় কিন্তু শিল্প সংস্কৃতির প্রোগ্রাম খুবই কম হয়, তার মধ্যে উত্তরণ এটাকে ধরে রেখেছে। উত্তরণের প্রতি গভীর কৃতজ্ঞতা আমার যে এটা যেন তারা ধরে রাখে। আমি আজকে এই অনুষ্ঠানে এসে সেটা উপভোগ করেছি, আমার খুব ভালো লেগেছে।
2: আমি তানিয়া মিথুন। রণলা হচ্ছে উত্তরণের একটা অন্যরকমের সৃষ্টি। রণলা মানে রবীন্দ্র, নজরুল এবং লালন সাইজির গানগুলো একসাথে যেন গাইতে পারে আর কি উত্তরণের শিল্পীরা যারা রয়েছেন। তো বরাবরের মতোই ভীষণ রকমের ভালো লেগেছে এবং ভীষণ সুন্দর সব গান আজকেও পরিবেশিত হয়েছে। তো সব মিলিয়ে এবং স্টেজ থেকে শুরু করে সাজসজ্জা সব কিছু মিলে একদম আমার কাছে, আমার দৃষ্টিতে একদম 100-এ 100।
3: আমি মোহাম্মদ হুমায়ুন হোসেন। আমি এবং আমরা বেশ কয়েকজন শিজুওকা থেকে আসছি। ভালো লাগছে, আসলেই ভালো লাগছে। গান শুনেছি, এটা শুনে আসলেই মনটা ভরে গেল যে জাপানে এসে আমরা বাংলাদেশি কালচার পালন করছি বা এটা উদযাপন করছি। আসলে এটা অনেক বড় বিষয়।
4: আমি সুখেন ব্রহ্ম। আজকে যে আমাদের সঙ্গীতাঙ্গনের যে তিনজন মানে মহাগুরু আছেন, রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম এবং লালন শাহ, ওনাদের গান আমরা আজকের এই শিল্পীদের পরিবেশনার থেকে শুনলাম। খুব ভালো লেগেছে যে আমাদের দৈনন্দিন জীবন নিয়ে যে গানগুলো রচিত হয়েছে সেগুলো উপস্থাপন করেছেন। আয়োজক উত্তরণকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
0: উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের সদস্যদের মতে, গত 25 বছর ধরে তারা রণলা অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রেখেছেন। এর মাধ্যমে বাংলা সংস্কৃতির ধারা সংগঠনটি জাপানে বহমান রাখার চেষ্টা করছেন আগ্রহীদের মাঝে ছড়িয়ে দেবার। উত্তরণের এই আয়োজন রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হয় এবং শেষ হয় লালন শাহের গানের মাধ্যমে।

উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান পরিবেশিত এই সাংস্কৃতিক প্রয়াস আগামী দিনগুলোতেও চলমান থাকবে, এমনটি এখানকার বাংলাদেশিদের প্রত্যাশা।

0: শুনছিলেন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপানের পরিবেশিত অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন। এবারে অন্য প্রসঙ্গ, হাতে আছে রবিবারের আসর নিয়ে মতামত। কিংবদন্তি ভারতীয় সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন, চেরি ফুল নিয়ে গল্পস্বল্প এবং চিঠি ও অনেক কমেন্ট দিয়ে সাজানো 26 এপ্রিলের আসর শুনে মেহেদী হাসান মামুন ফেসবুকে লিখেছেন, খুব ভালো লেগেছে, চমৎকার, এক সেকেন্ডের জন্যও কান সরাতে পারিনি। আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন আকবর হায়দার কিরণ, বীরভূমের শীষ মোহাম্মদ শিশান, ঝিনাইদহের সবেদ আলী বিশ্বাস এবং বগুড়ার আব্দুর রাজ্জাক। মতামতের জন্য অশেষ ধন্যবাদ জানাই। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 4 আগস্ট ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ক্লিপের শিরোনাম, পশ্চিম জাপানে মেঝে মোছার বার্ষিক প্রতিযোগিতায় প্রতিযোগীদের অংশগ্রহণ।
1: জাপানি স্কুলে নিজেদের শ্রেণীকক্ষ ও করিডোর পরিষ্কার করা শিশুদের জন্য একটি প্রচলিত রীতি। কাঠের তৈরি পুরনো স্কুল ভবনগুলোতে অনেক সময় শিশুরা করিডোর মোছার সময় একে অপরের সঙ্গে মজার ছলে দৌড় বা প্রতিযোগিতায় মেতে উঠে। গত 3 আগস্ট সিমানে জেলার সুবানো শহরে মেঝে মোছার একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীরা হাতে পরিষ্কার করার কাপড় নিয়ে 40 মিটার দীর্ঘ করিডোর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যান। শিশুদের গ্রীষ্মকালীন ছুটির স্মৃতিকে আনন্দময় করে তোলার লক্ষ্যে প্রতি বছর এই আয়োজনটি করা হয়।
0: দারুণ মজার ক্লিপ। ছোট ছোট ছেলে মেয়েদের নিচু হয়ে এক দৌড়ে মেঝে মোছার গতি কিন্তু অবাক হওয়ার মতোই। একটা বাচ্চা তো দেখলাম পা পিছলে পড়েও গেল, আশা করি ব্যথা লাগেনি।
1: হ্যাঁ দিদি, এই দৃশ্যটি দেখার পর আমার মন ভীষণভাবে ছুঁয়েছে, মনে হচ্ছিল যেন আমি আমার শৈশবের স্মৃতিতে ফিরে গিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, অবশ্যই দেখুন এই ক্লিপটি, আমাদের ওয়েবসাইটে রয়েছে, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এবারে ভিডিও ক্লিপ নিয়ে প্রতিক্রিয়া। 11 জন পোস্ট করা হয়েছিল আমামি ওশিমা দ্বীপের উপকূলে প্রবালের প্রজনন নিয়ে একটি ক্লিপ, যা দেখে খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ এবং সাইফুল ইসলাম থান্দার।
0: এরপর 16 জুন পোস্ট করা হয়েছিল সুগারু শামিসেন শীর্ষস্থানের লক্ষ্যে 2 বোন শিরোনামের একটি ভিডিও ক্লিপ। ঐতিহ্যের প্রতিধ্বনি করে জাপানের সুগারু শামিসেন বাদ্যযন্ত্র। এই ক্লিপে 2 কিশোরী বোনের কথা তুলে ধরা হয়েছে, যারা শামিসেন বাদনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। ক্লিপটি দেখে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, অনেক শুভেচ্ছা এই 2 বোনের জন্য, সফলতা কামনা করছি।
1: 23 জুনের ক্লিপে ছিল 2000 বছরের পুরনো একটি ভূতত্ত্বীয় স্তর থেকে পাওয়া বীজ থেকে জন্মানো ওগা পদ্মফুলের কথা, যা টোকিওর কাছে চিবা শহরের প্রতীকী ফুল হিসেবে মনোনীত হয়েছে। প্রাচীন বীজ থেকে জন্মানো পদ্মফুল দারুণ বিস্ময়কর ব্যাপার, তাছাড়া এই পদ্মফুল দেখতেও অপূর্ব। শামীমুদ্দিন শ্যামল লিখেছেন, চমৎকার, ছোটবেলায় গ্রামের বিলে এবং ঝিলে পদ্মের বন দেখেছি।
0: সাইফুল ইসলাম লিখেছেন, অসাধারণ, মনে হচ্ছে যেন বাংলাদেশ। অসাধারণ দৃশ্য, মন্তব্য নওগাঁর আলী আহমেদ আরিফের। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, খুব সুন্দর, ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে পেশ করার জন্য। কমেন্ট করার জন্য বন্ধুদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এদিকে কথায় কথায় আসর শেষ করার সময় হল। আজ বিদায় নেওয়ার আগে 12ই ভাদ্র বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর স্মৃতিতে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নজরুল, সাহিত্য সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে সূর্যের মতো উজ্জ্বল তাঁর উপস্থিতি। মানুষকে তিনি দেখিয়েছেন শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ। নজরুলের সৃষ্টিকর্ম চিরকাল আমাদের মাথা তুলে বাঁচার আত্মবিশ্বাস যোগাবে। তাঁর প্রয়াণের 50 বছর পূর্ণ হল এবছর। এবারে বিদায় নেবার পালা। প্রিয় বন্ধু, আজকের আসর আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব পয়লা সেপ্টেম্বর মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিখোঁজদের সংখ্যা দেড় গুণ বেড়ে দাঁড়িয়েছে 4,700 জনেরও বেশি এবং এর পাশাপাশি 900 জনেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নেপাল সরকারের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত নেপালে 903 জন নিহত এবং 4,247 জন নিখোঁজ রয়েছেন। উভয় পরিসংখ্যানই পূর্ববর্তী ঘোষণার তুলনায় ঊর্ধ্বমুখী সংশোধন করা হয়েছে। নিখোঁজদের তালিকায় 5 জন জাপানি নাগরিকও অন্তর্ভুক্ত আছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে দেশে 16 জন প্রাণ হারিয়েছেন এবং অপর 547 জন নিখোঁজ রয়েছেন। নেপাল বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রায় 10,000 সামরিক এবং অন্যান্য কর্মী মোতায়েন করেছে। নিখোঁজদের খোঁজে পুরো এলাকায় তল্লাশি চালাতে তারা হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করছে। মধ্য নেপালের রাসুয়ায় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকাগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সেখানকার একটি সুরঙ্গে 100 জনেরও বেশি মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে অনেক এলাকার বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ায় বিপুল সংখ্যক বাসিন্দা অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলেও তারা জানান। তারা আরও জানিয়েছে যে বিচ্ছিন্ন হয়ে পড়া অনেক এলাকার মানুষের খাদ্য, নিরাপদ পানি, স্যানিটারি পণ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে। চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এরকম বলেছে বলে জানা গেছে যে নেপাল চীন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে আঘাত হানা আকস্মিক বন্যার মূল কারণ ছিল একটি হিমবাহ ধস। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের কর্মকর্তারা রবিবার এক সংবাদ সম্মেলন করেছেন। 90,000 বর্গমিটার এলাকা জুড়ে

উদ্ধার ও তল্লাশি অভিযানের জন্য চীনের পক্ষে সামরিক ও পুলিশ বাহিনী সহ 2100 জনেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যবেক্ষণের তথ্য ও অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বেইজিং সময় অনুযায়ী গত বুধবার সকাল 10:52 নেপালের আনুমানিক 5,200 মিটার উচ্চতায় একটি হিমবাহ ধসের কারণেই এই বিপর্যয় ঘটেছে। তারা জানান, হিমবাহ ধসের ফলে বরফ ও পাথরের এক ভয়াবহ তুষার ধস শুরু হয়, যা অত্যন্ত দ্রুত গতিতে 4,000 মিটার উচ্চতায় নেমে আসে। পর্বত বেয়ে তীব্র বেগে নেমে আসার সময় এটি ধ্বংসাবশেষের স্রোতে পরিণত হয় এবং চীন নেপাল সীমান্তে এসে আঘাত হানে। কর্মকর্তারা আরও জানান, এই তুষার ধসটি সীমান্তে এসে পৌঁছাতে এবং 27টি ভবন ও সংশ্লিষ্ট স্থাপনাসহ পুরো এলাকাটি মাটির সাথে মিশিয়ে দিতে মাত্র 6-7 মিনিট সময় নিয়েছিল।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে লারাক দ্বীপে ইরানের দুটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা এনএইচকে জানিয়েছেন যে হামলাটি রবিবার চালানো হয়। ওই কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে জলপথে সমুদ্র মাইনযুক্ত রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে দেখা যায়। গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক অ্যাডমিরাল ব্র্যাড কুপার ঘোষণা করেন যে মার্কিন সেনারা প্রণালীর আন্তর্জাতিক নৌ পরিবহন পথগুলো থেকে IRGC স্থাপন করা সামুদ্রিক মাইন সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে। হামলার পর IRGC এক বিবৃতিতে জানায়, এতে বেশ কয়েকজন সেনা ও নাগরিক নিহত বা আহত হয়েছেন। এই হামলার পাল্টা জবাব ও শাস্তি দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ভূমধ্যসাগরে সাইপ্রাস উপকূলের অদূরে 260 জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে এবং 20 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফেরিটি উত্তর সাইপ্রাসের কেরিনিয়া বন্দর থেকে বিপরীতে অবস্থিত তুরস্কের উপকূলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রবিবার বিকেলে এটি উল্টে গিয়ে ডুবে যায়। সমুদ্রে হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত 7 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং আরও 23 জন নিখোঁজ রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, বন্দর ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই নৌযানটিতে জল ঢুকতে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। আইসল্যান্ডের জনগণ এক গণভোটে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, শনিবার অনুষ্ঠিত ভোটের গণনা থেকে দেখা গেছে যে প্রস্তাবটির বিপক্ষে 52.8% এবং পক্ষে ভোট দিয়েছেন 47.2% মানুষ। 2024 সালে ক্ষমতায় আসা আইসল্যান্ডের জোট সরকার এই গণভোটের আহ্বান জানিয়েছিল। পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সরকারের এই পদক্ষেপের অন্যতম কারণ ছিল নর্ডিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি, যেখানে আইসল্যান্ড অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নর্ডিক অঞ্চলে অবস্থিত ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। ইউ সদস্যপদের সমর্থকরা আশা করেছিলেন যে আইসল্যান্ড ইউতে যোগদান করে ইউরো চালু করলে দেশটির অর্থনীতি স্থিতিশীল হবে। তবে এই উদ্বেগ থেকে গিয়েছিল যে ইউতে যোগদানের ফলে আইসল্যান্ডের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি মৎস্য শিল্পের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। 2009 সালে আইসল্যান্ড তার অর্থনীতি পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করেছিল, কিন্তু সদস্যপদ লাভের বিষয়ে সতর্ক একটি সরকার ক্ষমতায় আসার পর এ সংক্রান্ত আলোচনা স্থগিত হয়ে যায়।
1: এনএস কেওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন।

শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। উপস্থাপনায় আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খানও আপনাদের সঙ্গে আছি জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে।
0: আজ আসলে 27তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে একাধিক জিনিসের মধ্যে কাঙ্ক্ষিত বা পছন্দের জিনিসের কথা জিজ্ঞেস করা যায়।
1: তাম ভিয়েতনাম থেকে আসা এক শিক্ষার্থী গিয়েছে টোকিওর বিখ্যাত এক রামেন শপে। তাম যে বাড়িতে থাকে সে বাড়ির আরেক ভাড়াটে বাসিন্দা কাইতো তাকে এখানে নিয়ে এসেছে। রেস্তোরাঁয় তামের মনে পড়ে যায় ইউকির কথা। তাম জাপানে আসার আগে জাপানি সঙ্গীত শিক্ষার্থী ইউকি স্বেচ্ছাসেবক হিসেবে ভিয়েতনামে গিয়েছিল। সেখানে তার ভক্ত হয়ে পড়ে একসঙ্গে কাজ করা তাম।
0: আসুন তাহলে শুনি 27তম পাঠের স্কিট।
2: ご注文は？タムさん、何にする？
3: どれが一番おいしいですか？
2: 味噌ラーメンがおすすめだよ。
3: 味噌ラーメン。
2: 日本のラーメンはおいしいよ。僕は味噌ラーメンが好きなんだ。
3: 私、味噌ラーメンにします。
0: শুনলেন আজকের স্কিট। এবারে প্রতিটি সংলাপের অর্থ বোঝার চেষ্টা করা যাক।
1: ওয়েটার বা দোকানের কর্মী কাইতো এবং তামকে উদ্দেশ্য করে বললেন,
0: আপনারা কি অর্ডার করতে চান প্লিজ?
1: কাইতো তখন তামের কাছে জানতে চায়,
0: তামসান কোনটা নেবেন?
1: কোনটা নেবে ভেবে না পেয়ে তাম জিজ্ঞেস করে,
0: সবচেয়ে সুস্বাদু হবে কোনটা?
1: কাইতো জানায়,
2: মিসো রামেন গা ওসুসুমে দায়ো,
0: আমার সুপারিশ হলো মিসো রামেন।
1: তাম বিড়বিড় করে উচ্চারণ করলো,
3: মিসো রামেন,
0: মিসো রামেন।
1: ঠিক তখনই তামের মনে পড়ে যায় ভিয়েতনামে ইউকি তাকে রামেন সম্পর্কে বলেছিল,
2: নিহন নো রামেন ওয়া ওইশি ইয়ো,
0: জাপানের রামেন খুব সুস্বাদু।
2: বোকু ওয়া মিসো রামেন গা সুকি নান দা,
0: মিসো সুপের মধ্যে রামেন নুডলস আমার খুব পছন্দ।
1: ইউকির সে কথা মনে করেই তাম বলে উঠল,
0: আমি মিসো রামেন নেব ঠিক করেছি।
1: তাহলে মিসো রামেন তামকে বিগত দিনের স্মৃতি মনে করিয়ে দিল।
0: আজকের মূল বাক্য হচ্ছে কোনটা সবচেয়ে সুস্বাদু। এই প্যাটার্ন অনুসরণ করে আপনি জাপানিতে একাধিক জিনিসের মধ্যে কারো পছন্দ জিজ্ঞেস করতে পারবেন। মূল বাক্যটি একটু বিশ্লেষণ করা যাক।
4: দোরে
0: মানে হলো কোনটি, এর পরে থাকা গা পার্টিকেল দিয়ে বোঝা যায় যে ওই বাক্যের টপিক বা প্রসঙ্গ হচ্ছে
4: দোরে,
0: এবং
4: ইচিবাং
0: মানে এক নম্বর অর্থাৎ সবচেয়ে বেশি, আর
4: ওইশি
0: মানে হলো সুস্বাদু, মজাদার বা টেস্টি। কাজেই
4: ইচিবাং ওইশি
0: কথাটির অর্থ দাঁড়াবে সবচেয়ে সুস্বাদু। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। তিনটি বা তার বেশি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি বোঝাতে হলে জাপানিতে বলা হয়
4: ইচিবাং।
0: যেমন সবচেয়ে মজাদার কথাটি জাপানিতে বলতে চাইলে মজাদার বা
4: ওইশি
0: কথাটির আগে বলুন
4: ইচিবাং,
0: ফলে পুরো কথাটি হবে
4: ইচিবাং ওইশি।
0: সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি কোনটা তা জিজ্ঞেস করতে হলে প্রশ্নটি আরম্ভ করুন এভাবে
4: দোরে গা ইচিবাং।
0: এখানে
4: দোরে
0: হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম যার অর্থ কোনটা।
1: বুঝতে পেরেছি, তার মানে সবচেয়ে মজাদার কোনটা তা জানতে চাইলে বলবো দোরে গা ইচিবাং ওইশি দেসকা, তাই না দিদি?
0: একদম ঠিক।
1: তাহলে বন্ধুরা এবারে শুনে শুনে বলুন। এবারে কারো পছন্দ জানতে চাওয়া হচ্ছে এই নমুনা সংলাপে। এখানে একজন ক্রেতা সুভেনিরের দোকানে গিয়ে মিষ্টান্ন বেছে নেওয়ার চেষ্টা করছেন।
5: どれが一番人気がありますか?
2: これがおすすめです。
0: কথাগুলো আবার শুনে অর্থ বোঝার চেষ্টা করা যাক।
3: দোরে গা ইচিবান নিনকি গা আরিমাসু কা?
1: কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয়?
4: নিনকি গা আরিমাসু
0: মানে জনপ্রিয়। আসলে
4: নিনকি
0: কথাটির মূল অর্থ জনপ্রিয়তা এবং
4: আরিমাসু
0: মানে আছে। আরিমাসু কথাটি আবার
4: আর
0: ক্রিয়াপদের মাসরূপ।
2: কোরে গা ওসুমে দেসু
1: আমি সুপারিশ করব এটা।
4: কোরে
0: মানে হলো এটা এবং
4: ওসুসুমে
0: অর্থ সুপারিশ।
1: শ্রোতা বন্ধু, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
4: নিনকি গা আরিমাসু, ইচিবান নিনকি গা আরিমাসু, দোরে গা ইচিবান নিনকি গা আরিমাসু কা?
0: এবার চলুন অন্যান্য জিনিসের মধ্য থেকেও পছন্দ জিজ্ঞেস করা যাক। মনে করুন আপনি একটি স্যুটকেস কিনতে দোকানে এসেছেন। দোকানিকে জিজ্ঞেস করুন কোনটা সবচেয়ে সস্তা পড়বে। সস্তা কথাটির জাপানি
4: ইয়াসুই, ইয়াসুই।
2: দোরে গা ইচিবান ইয়াসুই দেসু কা? দোরে গা ইচিবান ইয়াসুই দেসু কা?
0: এবার আজকের বোনাস বাক্য। স্কিটে এই কথাটি বলেছেন ওয়েটার।
5: গোচুমন ওয়া?
0: শুনলেন আজকের বোনাস বাক্য।
4: গোচুমন ওয়া
0: মানে আপনাদের অর্ডার কি বা আপনারা কি অর্ডার করবেন। গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়ার সময় ওয়েটারগণ এই কথাটি বলেন। এখানে
4: চুমং
0: হচ্ছে অর্ডার, তবে গ্রাহকের প্রতি সম্মান দেখিয়ে এই শব্দটির আগে গো জুড়ে দেওয়া হয়। ওয়া যথারীতি প্রসঙ্গ নির্দেশক বা টপিক মার্কার পার্টিকেল হিসেবে আছে, কিন্তু এই প্রশ্নবোধক বাক্যটির পরের অংশটুকু উজ্জ্ব রয়েছে। খেয়াল করেছেন? কেননা ওই না বলা অংশটুকু সহজেই অনুমান করা যায়। নান দেসকা অর্থাৎ কি?
1: চলুন কথাটি বিভিন্ন লোকের মুখ থেকে শুনি।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের স্কেট।
5: গোচুমন ওয়া তামসান নানি নি সুরু?
3: দোরে গা ইচিবান ওইশি দেসু কা?
5: মিসো রামেন গা ওসুসুমে দা ইয়ো।
3: মিসো রামেন?
2: নিহন নো রামেন ওয়া ওইশি ইয়ো। বোকু ওয়া মিসো রামেন গা সুকি নান দা।
3: 私、味噌ラーメンにします。
6: 食いしん坊カイトにお任せ。
1: エバレカイトアプナー ভোজন বিশারদ আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাপানের রামেন নুডলস।
0: রামেন কি ধরনের খাবার তা সবাই জানেন নিশ্চয়ই। ময়দার তৈরি চিকন নুডলস সেদ্ধ করে তা গরম গরম স্যুপের মধ্যে ঢেলে এবং তার উপরে টপিং হিসেবে সেদ্ধ ডিম, মাংস এবং সবজি ইত্যাদি যুক্ত করে খাওয়া হয় এই রামেন নুডলস। মূলত চীন থেকে রামেন নুডলসের প্রথা এলেও জাপানে এর সুনির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটেছে। কালক্রমে এটি জাপানের প্রতিনিধিত্বকারী খাবারগুলোর অন্যতম হিসেবে স্থান করে নিয়েছে।